0: Είμαι η Αντρίκια, κάτσα η κάτσα. Η φάκα το ονομάζει. Και το λέω τακεβά ο Τάρτικο FM.
1: Κι αν καλά την κόρη.
2: Τούτοκο FM.
3: Α, φάκα τάκη.
4: Taruana i tāku.
5: Kua whakatau te tikanga o tēnei whakatauki mo te tangata whaiwhai pihau. Mo te tangata ka uru i tōna ihu ki roto i ngā mahi o uera atu.
4: E taruana i tāku.
1: Kia kaha te kōrero.
2: Tautoko FM.
6: Pēhē tiaki i te ngāo. Nē, tāwe kōrero ana mō ngā piki me ngā heke. Nē, he ato mōio ki a koe anō. I ngā wā e piki ana koe, kā pai. Ana, mahi anga mai. I ngā wā e heke ana, he wā tērā kia rāhui koe. Kia whiwhi oranga anō.